কেন ডাকা ডাকি না খাওয়া সব ছেড়ে দেব নাকি হলো কি তুই যে আছিস রেগেই কাজ যে পেছনে রয়েছে লেগেই কত পাশ হয় রক্ত মাংসে কত কাজ করে একটা মানুষে